0: হ্যালো মা, প্রণাম।
1: হ্যাঁ মল্লয় বেটা,
0: ভালো আছো তো?
1: আমরা ভালো আছি।
0: মা, মুঝে খুশখবরি দেনি হয়।
1: আরে ক্যা খুশখবরি হ্যায় বেটা, তাড়াতাড়ি বল।
0: মা, বিটেক ফাইনাল এগজাম মে মে ফার্স্ট আয়া হুঁ, আর ক্যানবেরা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া মে মেরা কম্পিউটার ওয়ালা প্রজেক্ট সিলেক্ট হো গিয়া হ্যায়, মুঝে শোধ কে লিয়ে অস্ট্রেলিয়া জানা হোগা।
1: আমার সোনা বেটা, হমে তুম পর বহুত গর্ব হ্যায়, লো লো আপনে পাপা সে বাত করো।
0: বাবা বাবা প্রণাম।
2: খুশ রো বেটা, মলয় বেটা, বেটা তুমনে হামারা সপনা পুরা কর দিয়া, ইতনা বড়া সম্মান ও ভি বিদেশী বিশ্ববিদ্যালয় সে হাসিল করনা, সচমুচ বেটা সচমুচ বহুত বড়ি বাত হ্যায়। বেটা শীঘ্র ঘর আ যাও, হাম